২৪ মে ২০০৮ পিহানোপালসি মুক্তি হিমাল ৭৮৬১ মিটার সফল আরোহণ করে চার দিন অন্তরালমা দুই হিমাল সফলতাপূর্বক আরোহণ করুণা হার্দিক বধাই তথা শুভকামনা ব্যক্ত কর সাথে আগামী দিন লকারাম তামাং পাইলা পাইলামা সফলতা রহিরোস শুভকামনা দিনে বাবা মমি দাওয়া তামাং লি তামাং শ্রীমতী মনীষা তামাং জেঠা দাই ভাউসু লক্ষ্মণ তামাং মনীষা তামাং মাইলা দাই রামকুমার তামাং জেঠি দিদি ভেনা সীতাপুরী তামাং পূর্বা তামাং মাইলি দিদি ভেনা গয়াপুরী তামাং জ্ঞান বাহাদুর তামাং কাঞ্চি বহিনী গঙ্গাপুরী তামাং ভাঞ্জি অনন্যা তামাং ছোরিহরু মনসুন্দন তামাং স্নেহা তামাং তথা সমস্ত বোমজন পরিবার সুলু দুখুন্ড নগরপালিকা নৌ গোড়াখানি সন্মান ডাড়া।